স্থানীয় ত্রেয়েতার রক্ষারে ক্রিয়েটর জালতারে আকু নি কোনবানাহি আন্দামানে নিকোবার আইল্যান্ড ইফত আও ইন তনু স্টোরি রে নওয়া মে নে বানায়ে হে ইন জিক তরে কি কোনপানাম হি তনে রক্ষারে বানাম কি আন্দামু তকে তু রেতা কি হামক তরে আই লেক্ট ইং আম জেম অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ মিনে ই প্রোগ্রাম জামান Ministry of Information Cake Broadcasting Tanam Prasad Bharati Country Nenun taho hamak dai na ino content kesa ine nyang ri kinri gen hi aku ni kon pana ine culture kol ka rohi tanu wahi ko ai in de ni hang ri na ya ji ano in de ni ho na hamak ki ni in ne video ten tanine tourist place to see the story with local aku ni pana ইন্ডিয়া

0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। यह आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। संध्या 5:30 हुए हैं। लीजिए आप सुनिए बंगला कार्यक्रम।
1: একজন মানুষকে ধ্বংস করা যেতে পারে, কিন্তু পরাজিত করা যায় না। আমেরিকান সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের উক্তি। নমস্কার বন্ধুরা, আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রয়েছে মহিলাদের একান্ত পছন্দের অনুষ্ঠান চিরন্তনী।

আসরে শুরুতে একটি বিশেষ সূচনা। আকাশবাণীর শ্রী বিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্টের পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান, বয়সের ঊর্ধ্বসীমা 31 আগস্ট 2026 তারিখে 40 বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যেতে পারে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5ই অক্টোবর 2026। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরমে যোগাযোগ করুন।

0: এবারে এই জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6টা 15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে প্রস্থান করবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6টা 15 শ্রীজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে গমন করবে। জলযানটি ওই দিনই সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মধ্যম পরিমাণের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।
1: ইন্ডিয়াস গ্রেটেস্ট ট্রেজার্স আর নট জাস্ট ইটস মনুমেন্টস, দে আর ইটস পিপল, কালচার অ্যান্ড আনটোল্ড স্টোরিজ। দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং থ্রু প্রসার ভারতী proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes, or hidden destinations, your story matters. Create a 1 to 3 minute video, reel, documentary, podcast, or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality, and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level, and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India. Because every district has a story worth telling.
0: এবারে আজকের দিনটি নিয়ে বিশেষ কিছু কথা। প্রীতিলতা ওয়াদ্দেদার আজকের দিনটি অর্থাৎ 24 সেপ্টেম্বর 1932 ইহলোক ত্যাগ করেন। আজ তার তিরোধান দিবস। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী বাঙালি বিপ্লবী ছিলেন তিনি। অনুশীলন সমিতির সদস্য ছিলেন তিনি, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রভাবশালী ভূমিকা রাখেন। চট্টগ্রাম ও ঢাকায় পড়াশোনা শেষ করে তিনি কলকাতার বেথুন কলেজে ভর্তি হন। তিনি দূরশিক্ষার সঙ্গে দর্শনে স্নাতক হন এবং পরবর্তীতে তিনি চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় নন্দনকানন গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা হন। তিনি বাংলার প্রথম নারী শহীদ হিসেবে প্রশংসিত হয়েছেন। প্রীতিলতা সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগদান করেন। 1930 সালে প্রীতিলতা কলকাতাস্থ আলিপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজবন্দী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে যথাসময়ে তা পালন করেন। 1932 সালে মাস্টারদা ও প্রীতিলতা পালাতে সক্ষম হন। ধলঘাট সংঘর্ষের পর পুলিশের গ্রেফতারি তালিকায় প্রীতিলতার নাম অন্তর্ভুক্ত হয়। 1932 সালের 23 সেপ্টেম্বর প্রীতিলতা পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময় তিনি গুলিবিদ্ধ হন এবং তাৎক্ষণিক তিনি মৃত্যুবরণ করেন। তারপর তার আত্মদান বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামে আরও উজ্জীবিত করে তোলে। আজ তার তিরোধান দিবসে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা। স্থানীয়

0: গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026 মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা আপনার গল্প, ভারতের মঞ্চ আপনার দ্বীপ আপনার গল্প আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
1: এবারে শুনবেন আন্তর্জাতিক সমুদ্র দিবস উপলক্ষে রিটায়ার্ড মাস্টার হোম ট্রেড শ্রী স্বপন কুমার ঘরামির সঙ্গে একটি সাক্ষাৎকার। আজ পালন করা হচ্ছে বিশ্ব সমুদ্র দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার এই দিনটি পালন করা হয়। এই বছর পড়েছে 24 সেপ্টেম্বর বৃহস্পতিবার। তো এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শ্রী স্বপন কুমার ঘরামি স্যারকে। তার সঙ্গেই আলোচনা করব এই বিষয় নিয়ে। নমস্কার স্যার, আপনাকে অনেক স্বাগত আমাদের বাংলা অনুষ্ঠানে।
2: আপনাকেও নমস্কার। আজকে ওয়ার্ল্ড মেরিটাইম ডে বা বিশ্ব সমুদ্র দিবস সম্বন্ধে আপনাকে শুভেচ্ছা জানাই।
1: আমি আপনার থেকে প্রথমে জানতে চাইব যে আমরা বিশ্ব সমুদ্র দিবস বা ওয়ার্ল্ড মেরিটাইম ডে কেন পালন করি।
2: আচ্ছা, আজ ওয়ার্ল্ড মেরিটাইম ডে বা বিশ্ব সমুদ্র দিবস আমরা কেন পালন করি সেটা একটা খুবই মহত্বপূর্ণ বিষয়। আমাদের প্রয়োজনীয় যত পণ্য দ্রব্য বা সামগ্রী আছে,
1: হ্যাঁ,
2: এর 80 থেকে 90 ভাগই 90 শতাংশই বাইরের থেকে সমুদ্রপথে আমদানি বা রপ্তানি করা হয়।
1: আচ্ছা,
2: তো সমুদ্র আমাদের পক্ষে আমাদের জন্য খুবই একটা বিশেষ মহত্ব রাখে। 1948 সালে ন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বলে একটা অর্গানাইজেশন তৈরি হয়, কিন্তু এই দিনটাকে পালন করা হয় 1978 সাল থেকে। এই ন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনকে সংক্ষেপে আইএমও বলা হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার এটি পালন করা হয়। এই বছর অর্থাৎ 1926 সালে দিনটি পড়েছে 24 সেপ্টেম্বর বৃহস্পতিবার। প্রত্যেক বছরই একটা থিম বা ভাবনা ই করা হয়। এবছরের থিম হল ফ্রম পলিসি টু প্র্যাকটিস, পাওয়ারিং মেরিটাইম এক্সিলেন্স। বাংলায় বললে নীতি থেকে প্রয়োগে, প্রয়োগের পথে সামুদ্রিক উৎকর্ষকে শক্তিশালী করা। এর অর্থ খুবই গভীর। আইএমও গত 70 বছর জাহাজ চলাচলের জন্য অনেক ভালো ভালো নিয়ম বানিয়েছে, কিন্তু অনেক দেশে এই নিয়ম খাতায় কলমেই দেখা যায়, বাস্তবে মানা হয় না। তাই আইএমওর বর্তমান সেক্রেটারি জেনারেল আরিসিনো ডোমিঙ্গেস বলেছেন, এবার আমাদের লক্ষ্য হল কাগজের নীতিকে বাস্তবে মাটিতে নামিয়ে আনা, যাতে প্রতিটি বন্দরে, প্রতিটি জাহাজের ডেকে সেই নিরাপত্তা ও পরিবেশ রক্ষা করার নিয়ম মানা হয়। এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ আপনারা জানলে অবাক হবেন। আগেই বলেছি, পৃথিবীর 80% বাণিজ্য আজ সমুদ্রপথেই হয়। আমাদের গায়ের জামা, হাতের মোবাইল, রান্নার তেল সবই কোনো না কোনো জাহাজে বয়ে আনে। তাই এই দিনটির 3টি প্রধান উদ্দেশ্য: নিরাপদ জাহাজ চলাচল, যাতে সমুদ্রে দুর্ঘটনা কম হয়,

0: সমুদ্র দূষণ, রোদ, জাহাজ থেকে তেল বা আবর্জনা ফেলে সমুদ্রকে নষ্ট না করা, নাবিকদের প্রতি শ্রদ্ধা, যারা 6 মাস 9 মাস ধরে পরিবার ছেড়ে উত্তাল সমুদ্রে আমাদের জন্য কাজ করে যাদের কাজ করে যাচ্ছেন তাদের কষ্টকে সম্মান জানানো। পরিশেষে বলতে চাই, আমাদের ভবিষ্যৎ নীল অর্থনীতি বা ব্লু ইকোনমির উপর নির্ভর করছে। সমুদ্রকে বাঁচালেই আমরা বাঁচব। এই যে IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এর প্রধান উদ্দেশ্য হলো সেফ, সিকিউর অ্যান্ড এফিশিয়েন্ট শিপিং অন ক্লিন ওশন, মানে নিরাপদ ও পরিচ্ছন্ন সমুদ্রে জাহাজ চলাচল। এর জন্য IMO 50টির বেশি আন্তর্জাতিক আইন আর 1000-এরও বেশি গাইডলাইন বানিয়েছে। তার মধ্যে 3টি হলো মূল স্তম্ভ। প্রথমটি হলো সোলাস। সোলাস মানে সেফটি অফ লাইফ অ্যাট সি। এটা সমুদ্রের সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ আইন। 1912 সালে টাইটানিক জাহাজ ডোবার পর 1914 সালে প্রথম এই আইন তৈরি হয়। বর্তমানে 1974 সালে এই আইনটি চলে। এর কাজ হলো মানুষের জীবন বাঁচানো। জাহাজ কীভাবে বানাতে হবে, কতগুলো লাইফ রাফট বা লাইফ বোট বা লাইফ জ্যাকেট প্রতিটি জাহাজে থাকতে হবে, আগুন নেভাবার যে ব্যবস্থা, রাডার থাকতে হবে, সবই এর মধ্যে বলা আছে সোলাসের মধ্যে। তারপর হচ্ছে মারপোল। মারপোল মানে মেরিন পলিউশন। সমুদ্রকে দূষণ থেকে বাঁচানোর জন্য এই আইন করা হয়েছে। জাহাজ থেকে তেল, ময়লা, প্লাস্টিক, ধোয়া সমুদ্রে ফেলা যাবে না, এই আইন তার জন্য। এর 6টি অ্যানেক্স আছে, যেমন তেল দূষণ, বিষাক্ত তরল, পয় প্রণালী, আবর্জনা বা বায়ু দূষণ রোধ করা। 3 নম্বর হচ্ছে STCW, ট্রেনিং অ্যান্ড ওয়াচ কিপিং, নাবিকদের যোগ্যতার আইন। জাহাজ যারা চালাবে সেসব নাবিকদের কী কী যোগ্যতা থাকতে হবে, কোন কোন র্যাঙ্কে কী কী যোগ্যতা থাকতে হবে এবং তার জন্য কী কী সার্টিফিকেটের প্রয়োজন, কত ঘন্টা ডিউটি করতে হবে একটা নাবিককে বা একটা জাহাজের কর্মচারীকে, সেসব এই আইনের মধ্যে রয়েছে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কোড আছে, যেমন IMS কোড, জাহাজ কোম্পানি কীভাবে চলবে তার ম্যানেজমেন্ট নিয়ম, জাহাজ ও বন্দরের নিরাপত্তা জঙ্গি হামলা থেকে বাঁচাবার নিয়ম, নাবিকদের বেতন, খাওয়া থাকা, ছুটির অধিকার। সহজ কথায় সোলাস বলে জাহাজ নিরাপদ রাখো, মারপোল বলে সমুদ্র পরিষ্কার রাখো, STCW বলে নাবিকদের দক্ষ করে তোলো। এই 3টি মিলেই IMO-র মূল নীতি।
1: স্যার, আপনি তো অনেক কিছুই আমাদের তথ্য আমাদের দিলেন মেরিটাইম, ইন্টারন্যাশনাল মেরিটাইম ডে উপলক্ষে। আপনি তো নিজেই জাহাজে কাজ করতেন, আপনি ফরেন শিপে ছিলেন, আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। যখন আপনি জয়েন করেন আপনার ডেজিগনেশন কী ছিল?
0: আমি একদম নিচের থেকে জয়েন করেছি, আমি অ্যাজ এ সিম্যান জয়েন করেছি।
1: আচ্ছা,
0: তারপরে আমার যখন সি সার্ভিস পুরো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, তখন আমি অফিসারের জন্য পরীক্ষা দেওয়ার জন্য আমি লালবাহাদুর শাস্ত্রী নটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ বোম্বেতে জয়েন করেছি।
1: আচ্ছা,
0: সেই কলেজে পড়ে পরীক্ষা দিয়ে প্রথমটায় NWKO বলে একটা সার্টিফিকেট আছে, ওইটা আমি ক্লিয়ার করেছি।
1: আচ্ছা,
0: তো NWKO করার পরে আমি এটা NWKO মানে নটিক্যাল ওয়াচ কিপিং অফিসার, তার মানে আমি ব্রিজে ইন্ডিপেন্ডেন্ট ওয়াচ করতে পারি।
1: আচ্ছা,
0: মানে আমাকে ছেড়ে সবাই নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারে।
1: হ্যাঁ, আচ্ছা।
0: তারপরে আমি ওই NWKO-র একটা সার্ভিস পিরিয়ড আছে, সেটা কমপ্লিট করার পরে আমি সেকেন্ড অফিসারের পরীক্ষা দিই।
1: আচ্ছা,
0: সেকেন্ড অফিসারের পরীক্ষা দেওয়ার পরে একটা সার্ভিস পিরিয়ড আছে, এত বছর চাকরি করতে হবে। সেই চাকরিটা করার পরে, চাকরি সার্ভিস পুরো হয়ে যাওয়ার পরে আমি চিফ অফিসারের পরীক্ষা দিই। তো আমি সেকেন্ড অফিসার এবং চিফ অফিসারে একটু বেশি দিন চাকরি করেছি।
1: আচ্ছা,
0: তো চিফ অফিসারের আমার টাইম পুরো হয়ে যাওয়ার পরেও আমি চিফ অফিসারে চাকরি করেছি, সঙ্গে সঙ্গেই যাইনি পরীক্ষা দিতে।
1: আচ্ছা,
0: তারপরে আমি ক্যাপ্টেনের পরীক্ষা দিয়েছি। আমাদের

0: শিপিং লাইনে ক্যাপ্টেন বলে কোনো কথা নেই, মাস্টার বলা হয়।
1: আচ্ছা,
0: যেরকম আর চিফ অফিসার বলেও কোনো কথা নেই, চিফ মেট, সেকেন্ড মেট, থার্ড মেট এইরকম বলা
1: এরকম
0: হয়।
1: বলা হয়।
0: হ্যাঁ, এটাই হলো আমাদের মার্চেন্ট নেভির একটা

0: শিপিং লাইনে ক্যাপ্টেন বলে কোনো কথা নেই, মাস্টার বলা হয়।
1: আচ্ছা,
0: যেরকম আর চিফ অফিসার বলেও কোনো কথা নেই, চিফ মেট, সেকেন্ড মেট, থার্ড মেট এরকম বলা
1: এরকম
0: হয়।
1: বলা হয়।
0: হ্যাঁ, এটাই হলো আমাদের মার্চেন্ট নেভির একটা মানে পদবি।
1: আচ্ছা, তো আপনার তো অনেক অভিজ্ঞতা হয়েছে যখন আপনি সমুদ্রে বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছেন আপনি, তো সেখানে পাইরেটসদের কথা আমরা শুনেছি, সেটা কি মিথ না সেটা কি সত্যি আছে?
0: হ্যাঁ, এটা সত্যি, এটা তখনও ছিল, এখনও আছে।
1: আচ্ছা,
0: এখনও ফিলিপাইন্স, তারপরে
1: আফ্রিকান কন্টিনেন্টেও
0: আফ্রিকান
1: থাকবেন।
0: কন্টিনেন্টে, ইস্ট আফ্রিকা, ওয়েস্ট, সব জায়গায় আছে। এরা অ্যাকচুয়ালি জাহাজে আসে জাহাজ থেকে কিছু চুরি করতে।
1: আচ্ছা,
0: তো কেউ কেউ ছোট ছোট জিনিস নিয়ে চলে যায়, আবার কিছু গ্রুপ এমন আছে তারা পুরো জাহাজটাই নিয়ে যাবার যেতে চায়।
1: ওহো, এটা তো একটা রিস্কি একটা জব বলতে হবে।
0: হ্যাঁ, এটা রিস্কি জব। পাইরেটসদের অপোজ করলে বা ওদের বাধা দিলে
1: তারা
0: তারা
1: প্রাণও
0: আক্রমণ
1: নিয়ে
0: করে।
1: নিতে পারে।
0: হ্যাঁ, প্রাণও নিয়ে নিতে পারে, আর বাধা না দিলে তারা তাদের কাজ করে চলে যায়।
1: আচ্ছা,
0: এখন দেখা যাচ্ছে যে তাদের এইমটা কি, তারা কি চায়।
1: তারা কি চায়?
0: হ্যাঁ, তো আমরা সবসময় জাহাজে যেসব এরিয়ায় পাইরেটস থাকে সেখানে আমরা কিছু কিছু প্রিকশন নিই। যেমন জাহাজের চারিদিকে হাই ভোল্টেজের ল্যাম্প লাগানো হয় যাতে তাদেরকে আমরা দেখতে পাই সহজে।
1: আচ্ছা,
0: তাদেরকে ওয়াটার জেট মানে জলের পিচকারি দিয়ে তাদেরকে তাড়ানো হয়,
1: আচ্ছা,
0: কারণ জাহাজে আমাদের কাছে কোনো আর্মস অ্যামিনেশন থাকে না।
1: থাকে না। হ্যাঁ,
0: আমাদের কাছে জল আর এই যে
1: জলই
0: জাহাজের,
1: একটা হাতিয়ার।
0: হ্যাঁ, ওইটাই একটা হাতিয়ার, নাট বোল্ট যা আছে।
1: হ্যাঁ,
0: কিন্তু আমাদের উদ্দেশ্য ওদেরকে হার্ট করার বা ওদেরকে ক্ষিপ্ত করা না। তো এরকম আমার সাথে দুবার হয়েছে।
1: আচ্ছা,
0: একবার ইথিওপিয়ার ওখানে,
1: হুম,
0: ইথিওপিয়ার কোস্টে, ওখানটায় একটা সোমালি বলে একটা দেশ আছে,
1: সোমালিয়া।
0: সোমালিয়া। হ্যাঁ,
1: সোমালিয়া,
0: সোমালিয়া, সেই সোমালিয়ার পাশে, ওখানটায় একবার আমাদের জাহাজের পাশে পাইরেটস বোট গানঠান নিয়ে চলে এসেছিল।
1: আচ্ছা,
0: কিন্তু আমাদের জাহাজটা খুব বড় ছিল, খুব উঁচু ছিল,
1: হুম,
0: আর আমরা উপর দিয়ে সব লোক এক জায়গায় হয়ে চার পাঁচটা হোস পাইপ, জলের পাইপ নিয়ে খুব হাই প্রেশারে তাদের দিকে ছোড়া হয়েছে, যার ফলে সমুদ্র একটু উত্তাল ছিল, সমুদ্র শান্ত ছিল না। এইসব নানান কারণে আমরা সেখান থেকে, ওদের কাছ থেকে পালিয়ে এসেছি,
1: আচ্ছা, তো
0: আর ওরাও পালিয়ে গেছে।
1: এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা, একটা অন্যরকম অভিজ্ঞতা।
0: হ্যাঁ,
1: তো আপনার ফ্যামিলি তো আপনার সাথে থাকতো না যখন আপনি জাহাজে থাকতেন, তো তারা তাদেরকে কিভাবে কনভিন্স করতেন আপনি? তারাও তো আপনার জন্য চিন্তা করতো হয়তো।
0: তাদের সাথে প্রথম প্রথম যখন আমি যখন প্রথম জয়েন করেছি তখন আমাদের ফোনের ব্যবস্থা ছিল না।
1: না,
0: 1975 সালে আমি জয়েন করেছি।
1: আচ্ছা,
0: তখন আমরা চিঠির মারফতই প্রত্যেক পোর্ট থেকেই আমরা চিঠি পাঠাতাম এবং আমরা চিঠি, বাড়ির চিঠি পেয়েও যেতাম।
1: আচ্ছা,
0: তারপরে যখন ফোনের ব্যবস্থা হলো তখন আমরা ফোনের মাধ্যমে কথা বলা,
1: শুরু করলাম।
0: যোগাযোগ করা শুরু করলাম।
1: আচ্ছা,
0: তো এখন তো খুবই হয়ে ইজি হয়ে গেছে,
1: হুম,
0: এখন স্যাটেলাইট ফোন এসে গেছে,
1: হুম,
0: তারপরে এখন ইন্টারনেট সারা পৃথিবী ভরে গেছে,
1: হ্যাঁ, এখন
0: এখন
1: ব্যাপারটা অনেক
0: ব্যাপারটা অনেক হালকা হয়ে গেছে।
1: হালকা হয়ে গেছে। আপনি অ্যাজ এ ক্যাপ্টেন কাজ করেছেন, মাস্টার যাকে আপনি যেটা বললেন, যে
0: হ্যাঁ,
1: ওখানে ক্যাপ্টেন শব্দ তো মানে ইউজ করা হয় না, মাস্টার,
0: ক্যাপ্টেন শব্দটাও ইউজ করে,
1: কিন্তু
0: তবে
1: জেনারেলি
0: অ্যাকচুয়াল
1: মাস্টার
0: অ্যাকচুয়াল
1: বলা হয়,
0: ডেজিগনেশন হলো মাস্টার।
1: মাস্টার। আচ্ছা, তো আপনি যখন কাজ করেছেন, এমন কোনো ঘটনা যেটা কিনা আপনার মনে অনেক গভীর ছাপ ফেলেছে বা যেটা আপনার স্মৃতিতে সবসময় থাকবে, এরকম কোনো ঘটনা কি ঘটেছে?
0: হ্যাঁ, আমার সাথে একটা ঘটনা খুবই মর্মান্তিক ঘটেছে। আমি একটা

0: কাজে ছিলাম, সেই জাহাজটা কিছু অয়েল রিগের পার্টস, তেল উঠাবার যে অয়েল রিগ থাকে তার কিছু পার্টস নিয়ে আমরা বোম্বের থেকে সাউথ আফ্রিকা গেছি,
1: আচ্ছা,
0: কেপটাউন।
1: আচ্ছা,
0: সেখানে কার্গো ডিসচার্জ করে সেখান থেকে আমাদের জাহাজটা ড্রাই ডকে যায়।
1: আচ্ছা,
0: ড্রাই ডকের থেকে যখন আমরা ড্রাই ডক কমপ্লিট করে যখন বের হই বাইরে রিভারে আসি,
1: আচ্ছা,
0: তখন একটা টাকবোট আমাদের জাহাজটারকে, একটা টাকবোট সামনের থেকে একটা টাকবোট পিছন থেকে জাহাজের দড়ি বেঁধে ওটাকে টেনে বের করছিল।
1: আচ্ছা,
0: তারপর কিছু সময় বেরিয়ে যাওয়ার পরে কিছু সময় পর টাকবোটটা দড়িটা ছেড়ে দেয়,
1: আচ্ছা,
0: বোট থেকে। কিন্তু আমাদের প্রপেলার রানিং চালু ছিল, দড়িটা ভেসে এসে জাহাজের প্রপেলারে ফেসে যায়। সেই সময় আমাদের জাহাজেরই এক কর্মচারী পিছনে ছিল, সে অবশ্য আমাদের এই কাজকর্মের কোনো মধ্যে ছিল না, সে দেখছিল
1: আচ্ছা
0: কীভাবে টেনে বের করে কীভাবে কী করছে। কিন্তু হঠাৎ দড়িটা ছিটকে গিয়ে ওকে ওর গায়ে পেঁচিয়ে ওর একটা পাও সঙ্গে সঙ্গে দুটুকরো হয়ে যায়। এত মর্মান্তিক এবং আমার জীবনের প্রথম, আমার এখনও মনে পড়লে
1: শিউরে
0: শিউরে ওঠে। তো সে কথা আমি প্রায় ছ মাস পর্যন্ত রাত্রে ঠিক মতন ঘুমোতে পর্যন্ত পারি না, কারণ আমার পুরো চোখের সামনে ছেলেটার পাও কেটে গেল। ছেলেটার খুবই কম বয়স, 24-25 বছর বয়স হবে, সবই বিয়ে করে এসেছে জাহাজে। তো ওইটাই একটি আমার জীবনের মর্মান্তিক ঘটনা। এছাড়া ছোটোখাটো অনেক ব্যাপার হয়েছে, জাহাজে আগুন লেগেছে, ইঞ্জিন রুমে আগুন লেগেছে, তারপরে জাহাজ, আমরা একবার ব্রাজিল থেকে গম নিয়ে সাউথ আফ্রিকা আসছিলাম, তো আটলান্টিক ওশন ক্রস করার সময় খুব রাফ সি হয়, এই তো আমাদের জাহাজের একটা অংশ ক্র্যাক হয়ে যায়, ফেটে যায়।
1: আচ্ছা,
0: তো যেখান থেকে জল ঢোকা আরম্ভ হয়ে যায়। অতএব আমরা রাত দিন কাজ করে সেইটাকে কোনো রকমভাবে ওয়েল্ডিং করে একটু সামাল দিয়ে আমরা আসি। সেটা একটা আমাদের খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশন ছিল,
1: কিন্তু আপনারা
0: হ্যান্ডেল করে নিয়েছি। এরকম জাহাজে ছোট বড় ঘটনা হতেই থাকে।
1: হ্যাঁ, সেটার সঙ্গে আপনারা মানিয়ে নিয়েছিলাম।
0: এখন এই যে আইএমও এমন এমন রুল বানাচ্ছে যাতে এই রকম ঘটনা না হতে পারে। যেমন ধরুন জাহাজটা একটা বেশি পুরনো যাতে না হয়ে যায়, ওর একটা মেয়াদ আছে যে এই এত বছর পর্যন্ত জাহাজটা চালাতে পারবেন। যেমন ল্যান্ডেও আছে গাড়ি 15-10 বছর হলে ওর সার্ভিসিং করতে হবে বা ওর ফিটনেস করাতে হবে, এইরকম।
1: স্বপনবাবু, আপনি আজ আমাদের স্টুডিওতে এসেছেন এবং আজকে একটা খুব ভালো দিন, যেটা কিনা যারা সিম্যান, যারা সমুদ্রে কাজ করে, যারা সেলার, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। তো আজ ওয়ার্ল্ড মেরিটাইম ডে বা বিশ্ব সমুদ্র দিবস, তো এই উপলক্ষে আপনি এসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানালেন যে সমুদ্রে কীভাবে আপনারা কাজ করতেন, আপনার অভিজ্ঞতা সম্পর্কে আপনি অনেক কিছু আমাদের জানালেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার বহুমূল্য সময় বের করে এখানে এসেছেন, তার জন্যও আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকেও অশেষ ধন্যবাদ।
2: এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সমুদ্র দিবস উপলক্ষে রিটায়ার্ড মাস্টার হোম ট্রেড শ্রী স্বপন কুমার ঘরামির সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছিলাম আমি, সঙ্গীতা। এবারে শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন।

এই গানটির সঙ্গে শেষ হলো আজকের চিরন্তনীর আসর। শ্রোতা বন্ধুরা, বাংলা অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন চিরন্তনীর আসর, প্রচারিত হলো আকাশবাণী শ্রীবিজয়পুরম কেন্দ্র থেকে। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।